क्या क्या नज़ारे दिखाती है अखिया। जी हाँ सुनने वालों, क्या क्या नज़ारे, क्या क्या नज़ारे दिखाती है ये अखिया। हम देखे तो हाँ, पता नहीं किसने ये गीत गाई है, फिर भी हमें सुंदर सा गीत सुनाई। जी हाँ, महेंद्र कपूर जी और आशा भोसले जी ने सुनाए कि क्या क्या नज़ारे दिखाती है ये अखिया। Jouw werk zal een groot deel van je leven vullen. Jouw werk zal een groot deel van je leven vullen. En de enige manier om echt tevreden te zijn is door te doen waarvan jij denkt dat het geweldig werk is. En de enige manier om geweldig werk te leveren is door te houden van wat je doet. Als je het nog niet hebt gevonden, blijf zoeken. Neem geen genoegen. Zoals met alle zaken van het hart, zul je het weten wanneer je het vindt.

राम जी हम सब के सेवा करे। अलेन दोर अलेन आल द लेटर, दोर अलेन आल द लेटर रा van Ram uit te spreken, verdwijnt de bergen van zonde. Alleen het letter Ra van Ram uit te spreken, verdwijnt de berg van zonden. To mere dosto lekar to dekho, Ram naam, Ram ka naam.

अति सुंदर बयान मुंह जुड़ा स्टाइल uit de film The Gold Medal 1973. Er staat hier staan Agri Song from the movie Asha Bhosle ji ke beautiful awaaz mein iti sundar bayan aap shrotaon ne suna. Gecomponeerd door mahaan sangeetkaar jodi Dheer Shankar ant Jai Kishan.